Hoe moeilijk het soms ook is. Hoe moeilijk het soms ook is. Gewoon volhouden. Je valt alleen als je het opgeeft. Ja. En dat moeten we niet doen. Gewoon volhouden en doorgaan. Moeilijke tijden hebben we nodig. Moeilijke tijden heb je nodig. Zodat je ogen worden geopend voor de dingen die je voorheen nooit hebt gezien. कहते हैं कि परेशान होने की जरूरत नहीं, परेशान होने की जरूरत नहीं है। परेशान होने की जरूरत नहीं है ऐ मेरे दिल, ये दर्द हमेशा रहने वाला भी नहीं है और ना ये जिंदगी।